0: Re dana warkum di lesen tatung kong te nyang kan rupo zuke kabar tong kong ngasih rupo nge kabar nge lenzi yil. Ya, penda demo.
1: Ya, kong tansi ya demo ina.
0: Na demo.
1: Lukchi ulo zuke lenzi.
0: Lukchi lawa pa ma tansi nge langwe gong arngun narkil, tarkil yin sene mongla zgin go.
1: Ya. Eh, ulo tara. ওদের তো পাই ছোরা ছেড়ম দমা ছেড়ম আছে সমস্ত এই রিকো সসো গন্ত বাই হওয়া সন্ত ইঞ্জিন দিন রূপে হন্দ না খাত কাজ কো লক্ষী পনি
0: ইয়া কথা কটিছি
1: তো মানে জ্ঞান কে হওয়া কি পন নেন
0: আরে
1: তিন থরি তা দোরা গ কা
0: আমচো
1: আমচো ছেড়মরা সেটা গ তাছে নাম জল দি সতম গ নাওয়া গ সন্ত তো সম্বো ইয়ং কি পন নেন
0: Ali.
1: Ali, lese jimo na ka ti mo ta di zam tan chu ti mo ta.
0: Zam tan chu.
1: Ali, zam tan chu.
0: Ka don len tren tra chu dire.
1: Ali, ali, don len ta.
0: Ya, zam tan chu su kun ta ge la ma cha kham me tu su kun ta re.
1: Ali, te na ra chu ka di Kanga dungne ina de chokon di kontuk chakon chopa ga dungne de ina de chok.
0: Ya ko tha kabji mi sna ko tgla.
1: Oh ya ko tenche.
0: Ya demo.
1: Ya demo.

0: Nyesta niga arzalam gandrama thondi, ko niga arzantang gandram nikawi dano, stakchar ngamnagati, nyanag stobdanda, stakchar ngamnagara. Ndi ngana, nyamar stobchewaadaka changje yungu norgi, arjansoga nchamni, chajang dama siangchati, gajar argun chichingastanga, nda chirchungo lukko saratajigi, hua chajang dama siangchaga ndarki kaglandaling. Hona ya la la la molo ala dilin ya thala la molo thala chilen ya kala ala dagla yelo lel chiril yang tha lan de ng ko lo ho gu le che yan ya la ya chi chang wa lo ka ro chin chin ne yang go la ha mo ko lo ho se ge chi na wa ya ya tu chu ka ba lo ta sa le chi le Shigayi la kherb lo ho ra chik chinzan ya. Diyayun ba tin dung lo cha mok chinzan. Ya tirang da mi lo ho chuk la chishun ya. Stur jya kir chib chin lo jya chik chili. Tārāṁ lā sārā lōhō hāvāk chīnchāna yā. Yā tīrāṁ dāmi tī lō chūlāk chīshūna. Yā jāp lā kāvā lōhō bābū chīchī yā. Yā gwīr mā lūna gā lō dāng dāng chīyī. Kharag māyil hir tōhag lōhō rāvāk jīne yā. Yā lā chīn mār jīl gālō bāv rāk jīn chīn. Tī tērāng dāmi lōhō chūlā jīshūn yā. Yā shūnī dāmu gālō tōng kā jītūn. Yard luna hirtag chalo ho cha mak jim pa ba ya. Ta war na yang ga lo da ka chi ni. Yag da fla ha chung ga lo ho go wok chi chan ya. Ya chung ra chung ma ga lo dim sik chi dim. Ti tērāṁ dāma lōhō chūlā jīshūna yā. Yāng nāp kār tāng vītī lō yāng tāng jīnī. Yāng gīr mā tōng chūng lōhō kārū jīnchāna yā. Yāg nyā mūg bīm chī lō kūr nīk jīyō. Ta tērāṁ dāmi lōhō chūlā jīshūna yā. Yāng sākja yāng vītī lōk jīnkūr jīnī. Yāng nā wūhō lācā lōhō chūng jītā yā. Yā shāng mū tālī lōkir jīnī. Yāng lā mā gā khāng bā mā jā lō hō rā kōr nī chī yō lā yā. Tā tī rā dā mā lō chū lā rī shū nā. Yāng shū nī hēn dā nī lō hō rīn tā chī sō lā yā. Yāng dā khā sū lā gā lō gā dā chā chī ntō. Yāng shtag chā lōn chā lōhō sēr vā jītā yā. Yāng tērāng chāng lā lōn pāp gō chī yūl. Dān zābū lāng gā lōhō rōt nā chī yāna yā. Dā sāng chā lōn chā lōn lī dū nā chī yāna yā. yang ka ru ho chi ge lo ho lim cho chi ne ya yang chi chung lo ka lo sa ra chi chu ta ga lu lu ho ni ge lo ho da ni chi cho ya mga za ma ni che lo wa cha ba chi la gu mu kwa ra sa te ga lo ho dam khum chi je ya ya wa ta wa tho che lo ga jo te chi la ti te ra han da mo lo ho ba ji chi ya na ya yang da tan thu la lo ga da kha chi su gu ka la ta la lo ho ni chi ho ya na na phi an tha mo lo khu la di ho su nen ji ta na han ka ni lo ho ma ju chi lo ya ta ho ma ya ta lo ho ma chi ya ᱛᱟᱝ ᱡᱟᱵᱩ ᱦᱚᱨᱛᱟᱝ ᱞᱟᱞᱚ ᱦᱚ ᱦᱚ ᱢᱟᱪᱭᱟᱨᱤ ᱦᱟᱞᱟ ᱠᱩᱱᱟ ᱱᱟᱵᱤᱛ ᱞᱚ ᱟᱨᱢ ᱪᱤᱥᱤ ᱭᱟᱝ ᱢᱟ ᱠᱩᱱᱟ ᱞᱟᱞᱚ ᱦᱚ ᱫᱮᱣᱟ ᱪᱤᱢᱮᱞ ᱠᱟᱞᱚᱱ ᱪᱤᱱ ᱪᱟᱡᱟᱝ ᱫᱟᱢᱟ ᱜᱟᱞᱟᱛᱟ ᱞᱟᱝᱤᱱ ᱫᱟᱢ ᱜᱟᱡᱤᱥ ᱛᱟᱝ ᱟᱡᱟᱨᱤ ᱠᱤᱱᱟ ᱛᱷᱚ ᱱᱟᱢ ᱠᱷᱟ ᱜᱟᱭᱟᱝ ᱱᱤᱱ ᱫᱤᱜᱫᱟ ᱫᱟᱨᱫᱟᱨ ᱚ ᱥᱟᱜ ᱡᱮᱜᱟ ᱛᱟᱝ ᱞᱟ ᱠᱟᱞᱚᱜ ᱢᱟᱨ ᱪᱤᱱ ᱪᱤᱠᱟ ᱦᱟᱱᱚ ᱟᱨᱫᱞᱩᱱᱫᱤ ᱭᱟᱛᱩᱠ ᱜᱟᱱᱤ ᱠᱟᱨᱡᱢᱟᱱᱤ ᱜᱟᱣᱟᱨᱛᱮ ᱱᱤᱛᱤᱥᱱᱮ ᱛᱟᱛᱷᱚᱱᱤ ᱦᱟᱨᱛᱟ ᱠᱩᱱᱤ ᱠᱟᱭᱤᱞᱟ ᱠᱟᱡᱜᱤᱫᱤ ᱠᱚᱨᱫᱤᱠ ᱠᱟᱣᱟ ᱛᱟᱨᱜᱤ ᱱᱩᱜᱟ ᱥᱩᱜᱛᱟ ᱛᱟᱥᱛᱟᱨᱟ ᱪᱷᱟᱞᱢᱟᱛᱟ ᱟᱥᱤᱠ ᱦᱟᱨᱛᱟ ᱠᱩᱱᱤ ᱪᱟᱢᱚ ᱭᱟᱨᱟ ᱫᱟᱞᱤ ᱜᱟᱡᱟᱝ ᱜᱤᱢᱟᱛᱵᱨᱚᱱ ᱱᱫᱟᱢᱚᱫ ᱜᱟᱡᱟᱥᱛᱟ ᱟᱡᱜᱮ ᱦᱟᱱᱟᱜᱟ ᱟᱨᱡᱟᱞᱢ ᱠᱩᱢᱟᱜᱟ ᱛᱤᱠᱥᱟᱯ ᱠᱟᱞᱟᱠᱟ ᱦᱩᱭ ᱛᱤᱠᱷᱱᱟᱡᱤᱜ ᱛᱟᱨᱤᱫ ᱛᱟᱠᱷᱛᱚᱫᱤ ᱛᱤᱠᱷᱫᱚᱡᱚ ᱪᱷᱟᱨᱟᱡᱤᱱᱛᱟ ᱣᱟᱨᱱᱟᱨᱟ ᱠᱟᱞᱟᱜᱞᱟ ᱛᱟᱢᱪᱤᱠᱟ ᱟᱜᱟᱵ ᱠᱟᱛᱟᱨ ᱡᱮᱨᱤ ᱠᱟᱱᱩ ᱢᱟᱛᱨᱫᱤ ᱛᱟᱪᱤ ᱟᱨᱫᱟᱪᱤᱱ ᱛᱟᱥᱛᱟ ᱛᱚᱜᱱᱤ ᱛᱷᱟᱥᱮ ᱛᱷᱟᱱᱟ ᱞᱚᱱᱫᱟᱨᱟ ᱧᱮᱢᱨ ᱛᱚᱵᱫᱟᱱ ᱥᱮ ᱡᱚᱛᱤ ᱛᱤᱜᱟᱨᱟᱯ ᱛᱟᱱᱪᱤᱱᱤ ᱱᱫᱟ ᱜᱟᱱᱤ ᱛᱟᱥᱛᱟᱢᱟᱱ ᱦᱟᱡᱜᱨᱟ ᱛᱚᱱᱛ ᱟᱨᱡᱟᱱᱫᱟᱵ ᱠᱟᱥᱟᱱ ᱟᱛᱮᱵ ᱥᱚᱛ ᱜᱟᱱᱡᱚᱵ ᱛᱟᱥᱮ ᱠᱟᱱᱤ ᱣᱟᱛ ᱟᱞᱚᱱ ᱛᱷᱤᱯᱴᱤ ᱠᱟᱥᱛᱟ ᱛᱮᱵᱤ ᱦᱟᱥᱛᱟ ᱛᱟᱛᱟᱜ ᱥᱟᱨᱫᱩᱜᱤ ᱟᱞᱚᱱ ᱛᱚ ᱥᱤᱨᱜᱩ ᱦᱟᱥᱛᱟᱝ ᱜᱟᱪᱤᱱᱤ ᱱᱫᱟᱠᱪᱤ ᱦᱟᱱᱛᱚᱱᱚᱜ ᱧᱮᱢᱨ ᱠᱚ ᱥᱩᱡᱩ ᱟᱛᱮᱵᱤ ᱫᱤᱥᱚᱛ ᱱᱫᱤᱝ ᱜᱮ ᱛᱚᱱᱚ ᱨᱟᱧᱟᱢ ᱛᱚ ᱠᱷᱟᱱᱟᱱᱤ ᱪᱷᱤᱜᱛᱟ ᱠᱟᱢᱟᱨ ᱡᱤᱨ ᱡᱤᱨ ᱥᱟᱞᱚᱝ ᱮᱠᱟ ᱥᱚᱝᱡᱤ ᱱᱫᱟᱢᱟ ᱟᱞᱚᱝ ᱱᱤᱜᱟ ᱢᱟᱨᱟᱭᱚᱝ ᱮ ᱟᱨᱛᱚᱞ ᱱᱤᱜᱟ ᱜᱚ ᱜᱚᱴᱷᱟᱛᱟ ᱠᱚᱱᱚ ᱤ ᱧᱮᱢᱨ ᱠᱟᱥᱛᱟ ᱠᱟᱛᱟᱝ ᱤ ᱟᱞᱚᱝ ᱜᱚ ᱦᱟᱥᱛᱟᱝ ᱟᱢ ᱠᱟᱥᱛᱟ ᱛᱮ ᱥᱚᱱᱤ ᱠᱷᱩᱥᱚ ᱛᱟᱝ ᱤᱥᱨᱟ ᱟᱞᱟᱝᱜᱨᱟ ᱛᱷᱚᱱᱫᱤ ᱠᱷᱟᱛᱤ ᱟᱨᱟᱱᱫᱟᱱ ᱛᱟᱢᱪᱤ ᱠᱚ ᱪᱮᱥᱟ ᱤ ᱠᱚᱱᱤᱜᱟ ᱠᱨᱤᱱ ᱛᱷᱚᱝ ᱟᱨᱟᱝ ᱴᱤᱠᱚ ᱱᱟ ᱜᱟᱫᱟᱱ ᱡᱤ ᱪᱟᱪᱷᱟᱝ ᱜᱮ ᱞᱚᱝᱪ ᱞᱟᱨᱡᱤᱭᱟ ᱪᱮᱢᱵᱚᱥᱮᱢ ᱦᱟᱨᱠᱟ ᱢᱟᱱᱡᱤᱨ ᱥᱟᱸᱪᱤ ᱡᱟᱣᱚᱛ ᱛᱤᱜᱟᱨᱟᱯ ᱛᱮ ᱡᱤᱱᱩ ᱜᱟᱝᱜᱚ ᱠᱷᱥᱮ ᱴᱷᱮᱱ ᱠᱟᱢᱥᱢ ᱥᱩᱱᱩᱝ ᱜᱮ ᱛᱟᱝ ᱟᱡᱤᱜᱤ ᱛᱟᱱᱤ ᱠᱟᱭ ᱡᱟᱜᱟᱭ ᱜᱮ ᱪᱟᱝᱜᱚ ᱠᱚᱱ ᱟᱞᱚᱝ ᱪᱮᱝᱜᱮ ᱜᱟᱫᱟᱱ ᱛᱟᱝᱱᱤ ᱭᱟᱞᱚᱝ ᱪᱮᱝᱜᱮ ᱥᱟᱨᱡᱮ ᱜᱮ ᱛᱟᱝ ᱛᱟ ᱪᱮᱠᱷᱚᱱ ᱨᱚᱝ ᱥᱟ ᱪᱷᱟᱨᱜᱤᱱᱫᱤ ᱟᱞᱟᱱᱫᱟ ᱞᱮᱝᱜᱟ
1: ᱦᱚᱱᱟ ཁ་ལ་ལ་ལ་མོ་ཐ་ལ་ལ་ལ་ཅི་ལེན་ཡ་ལ་ལ་ལ་ཡི་ཏ་ལེ་ལུ་ཡིན་ཡ་ཐ་ལ་ང་ཁོང་གི་ལུ་ཅི་ལེན་ཡ་ཁ་ལ་པར་ཅི་ལ་ནམ་ཁ་ཏ་ཏོ་བི་ལན་ ཡང ནམ ཁན ཐ བེ མེ པེ ཅིག ལ ཡ མར ཇུར ཆེ ཨོ ད ཇོ ཤོ ལ ཡང ཆ